9:15 জিলা জেহরূপ, 10:30 প্রায়োজিত অনুষ্ঠান উমং, 11:05 পরাগমালা লাইভ, 11:30 আমার যুববাণী পড়া অনুষ্ঠানত হিপি ফুরেত অসম অভিযান্ত্রিক মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রী সকলে পরিবেশন করা বাড়ি রহনিয়া গীত মাতর অনুষ্ঠানের তৃতীয় খণ্ড শুনবলে পাব। আগবাব শ্রুতি ডেকা আর সশ্বতী তালুকদারে, প্রযোজনা ইন্দ্রজিৎ দাসৰ।

0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: রেডক্রস দিবস প্রতি বছরে আত্মের দিনটি রেডক্রসের প্রতিস্থাপক হেনরি ডুনান্টর জন্মদিনের সঙ্গে সংগতি রাখি সমগ্র বিশ্বতে রেডক্রস দিবস হিসাবে পালন করা হয়। উল্লেখযোগ্য যে হেনরি ডুনান্টেই প্রথমবারের শান্তির নোবেল বঁটা লাভ করেছিল। আনহাতে প্রতিষ্ঠা করা রেডক্রসে এতিয়ালৈকে তিনবারক শান্তির নোবেল বঁটা লাভ করেছে। আন্তর্জাতিক রেডক্রস সমিতির জন্মর কাহিনী বড় রোমাঞ্চকর। 1859 চনত ইউরোপত অস্ট্রিয়া আর ফ্রেঙ্কো সার্ডিনিয়ানের সৈন্যবাহিনীর মাজত তুমুল যুদ্ধ লাগিছিল। এই যুদ্ধত শ সেনা আহত হয়েছিল। যুদ্ধর পাছত আহত সেনাসকলে রণভূমিতে পড়ি মৃত্যুর বাবে অপেক্ষা করে আছিল। এই শোকাবহ দৃশ্য দেখি হেনরি ডুনান নামের সুইজারল্যান্ডের এগারী ব্যক্তিয়ে অত্যন্ত বিচলিত হয়েছিল। পৃথিবীর ভবিষ্যতে যাতে এনে ধরনের ঘটনার পুনরাবৃত্তি নঘটে তারে ডুনান্তর চেষ্টাতে এটা অনুষ্ঠান গড়ি উঠে। এই অনুষ্ঠানটির নাম আছিল আহত সৈনিকসকলের আন্তর্জাতিক ত্রাণ সমিতি। ইয়ারপরাই পাছলৈ আন্তর্জাতিক রেডক্রস সমিতির জন্ম হয়। এই অনুষ্ঠানটির প্রচেষ্টাতে 1864 চনত বিশ্বর 18খন দেশে লগলাগি জেনেভা নগরীত এখন নীতিপত্র প্রকাশ করে। এইখনে বিখ্যাত জেনেভা নীতিপত্র বা জেনেভা কনভেনশন। যুদ্ধত আহত হওয়া সৈনিকসকলের দুর্দশা মোচনের প্রতিখন দেশে পালন করবলগিয়া নীতি নিয়মসমূহ এই নীতিপত্রত নির্দেশ করা হয়। যিসকলে এনে কাম করে তেওঁলোকে যুদ্ধত সম্পূর্ণ নিরপেক্ষতা অবলম্বন করার আর সকলো যুদ্ধরত দেশে তেওঁলোকক প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ দিয়ার নিয়ম ঠিক করা হয়। তেতিয়ারেপরা আহত আর দুর্গত লোকর শুশ্রূষার কাম সুইজারল্যান্ডে গ্রহণ করে আর এই কামত এতিয়ালৈকে সম্পূর্ণ নিরপেক্ষতা অবলম্বন করে অহা হয়েছে। বর্তমান সময়ত আন্তর্জাতিক রেডক্রস সমিতিয়ে বহু ধরনের কাম কাজ করে। যুদ্ধত আহত সৈনিকসকলক চিকিৎসা সাহায্য দিয়ার উপরও যুদ্ধত বন্দী হওয়া সকলক খাদ্য চিকিৎসা আর পরিয়ালর লগত চিঠিপত্রর যোগাযোগের ব্যবস্থা করে দিয়া এনেবর কাম এই সংগঠনে করে আহিছে। ইয়ার উপরও যুদ্ধ বা যিকোনো সশস্ত্র সংঘর্ষত অক্লান্ত আর গৃহহীন হওয়া সাধারণ নাগরিকসকলকো ই এনে সাহায্য আগবায়।

0: প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়বলে মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটো পলর নির্ভরযোগ্য বাতরির সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in নতুন ভারত ন রূপত আকাশবাণী। আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক, অগণিত শ্রোতার কাষ চাপক।
1: Our voice gets you heard everywhere.
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আর সরকারি আসনির বিষয়ে অবগত করাবলৈ আমার ফোন নম্বরটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী, সর্বক্ষণ সর্বত্র আপনার সৈতে।
2: অগ্নিযুগৰ গান,
3: অগ্নিযুগৰ ফিৰিঙতি মই নতুন অসম গঢ়িম।
4: ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ জন্ম শতবৰ্ষ উপলক্ষে আমাৰ দৈনিক আয়োজন অগ্নিযুগৰ গান।
3: ও মোৰ প্ৰিয় জনগণ, মই গাওঁ তোমাৰ গান।
2: প্ৰতি পুৱা 8:15 পৰা 8:25 লৈ সুধা কণ্ঠৰ গীত।
4: বিবিধ ভাৰতী গুৱাহাটীত অগ্নিযুগৰ গান।

0: সো ব্লাড ট্রান্সফিউশন কেবল রক্ত দেওয়াই নহয়, সঠিক রক্ত সুরক্ষিতভাবে দেওয়াটিও অত্যন্ত জরুরি হয়। তো নিয়মিতভাবে রক্ত লওয়া রোগীর দেহতে বহুত সময় কি হয় কি, দাতার বিরুদ্ধে অ্যান্টিবডিজ গঠন হব পারে। তো এই ঝুঁকি কমাবলৈ মোর ইয়াতে আরএইচ এন্ড কেল ব্লাড গ্রুপিং ম্যাচিং মিলন পদ্ধতিটো ব্যবহার করা হয়, আর সেই কারণে ব্লাড ট্রান্সফিউশনের সুরক্ষাটো বৃদ্ধি পায় আর জটিলতাটো কমায়। তেওঁৰ লগতে আৰু এটা গুৰুত্বপূৰ্ণ উন্নতি হৈছে আপোনাৰ নেট টেষ্টিং, মানে নিউক্লিক এচিড টেষ্টিং। এই পৰীক্ষাই হেপাটাইটিছ বি, চি, এইচ আই ভিৰ দৰে সংক্ৰমণ অতি প্ৰাৰম্ভিক অৱস্থাত ধৰা পেলাব যায় আৰু তাৰ ফলতে ৰক্ত সঞ্চালনটো আৰু অধিক সুৰক্ষিত হয়। আৰু তেওঁৰ লগতে আমি লিউকোরিডিউস পিআরবিসিস ব্যৱহাৰ কৰোঁ, যাতে পিআরবিসিৰ পৰা ডাব্লিউবিসিটো মই সেপারেট করি, খালি পিআরবিসিটো পেশেন্টক দেওয়া হয়। ইয়ার ফলে ট্রান্সফিউশন রিয়েকশন বা পেশেন্টর ঝুঁকিটো অলপ হ্রাস পায়। এই আধুনিক পদ্ধতি সমূহ ব্লাড ট্রান্সফিউশনক বহুত সুরক্ষিত করে থাকে।
1: শ্রোতাসকল, যেতিয়া সচেতনতা আর সময়মতে চিকিৎসা একেলগ হয় তেতিয়াই জীবন সলনি হয়, আর এপোলো এক্সেল কেয়ার হাসপাতালে সেই কামকে সম্ভব করে তুলিছে। আজির প্রভাতী তরঙ্গ অনুষ্ঠানটি আমাক সহযোগ করেছে এপোলো এক্সেল কেয়ার হাসপাতালের তরফের পৰা। আমি কথা পাতি থাকিম ভূপেন হাজরিকার কণ্ঠর এটি গান আমি সকলে শুনো, আকৌ আমি অতিথিসকলের সঙ্গে কথা পাতিম।

এই অনুষ্ঠান পরিচিতি ঘোষণার পিছতেই নিবেদন করা হব গীতালি। এই অনুষ্ঠানত আজি শুনবলে পাব হিন্দি বোলছবি গীত। ছয় বাজি পঞ্চল্লিশ মিনিট আর আকাশবাণী গুয়াহাটির পর প্রচারিত সন্ধিয়ার আঞ্চলিক বাতরি, সাত বাজাত আর সাত বাজি পাঁচ মিনিট আকাশবাণী দিল্লির পর প্রচারিত ক্রমে হিন্দি আর ইংরাজি বাতরি, আর তার পাছতেই সাত বাজি দশ মিনিট আকাশবাণী গুয়াহাটির পর প্রচারিত অসমীয়া বাতরি শুনবলে পাব। সাত বাজি বিশ মিনিট প্রচার করা হব ভদাইৰ চোতালৰ মেল অনুষ্ঠানটি। সাত বাজি পঞ্চাশ মিনিট আজির দিনটো অনুষ্ঠানটি শুনবলে পাব। নিশা আঠ বজাত আকাশবাণী গুৱাহাটীৰ পৰা প্ৰচাৰিত মুখ্য বাতৰি প্ৰচাৰ কৰা হ'ব।

আট বাজি দুই মিনিটত উপন্যাস পাঠ অনুষ্ঠানটি শুনিবলৈ পাব। আট বাজি বাইশ মিনিটত আজি বিশ্ব রেড ক্রস দিবস উপলক্ষে এটি বিশেষ অনুষ্ঠান প্রচার করা হব। নিশা আট বাজি পঞ্চল্লিশ মিনিটত আর ন বাজাত আকাশবাণী দিল্লী কেন্দ্রের পর প্রচারিত ক্রমে সমাচার সন্ধ্যা আর নিউজ এট নাইন আমার আকাশবাণী তেজপুরে রিলে করে শুনাব। ন বাজি পনেরো মিনিটত আগবড়া হব খেল জগত অনুষ্ঠানটি। ন বাজি ত্রিশ মিনিটত শুনবলে পাব পুনৰ প্ৰচাৰিত অনুষ্ঠান বৰ্ণালী।

আজি বিশ্ব রেড ক্রস দিবস। রেড ক্রস সংগঠনটি এনে এটি সংস্থা যিয়ে নেকি শান্তি আর সমর দুই অবস্থাতে দুর্গত মানবর হকে সহায়ের হাত আগবায়। এই রেড ক্রস সোসাইটির পিতৃস্বরূপ আছিল জিন হেনরি ডোনান্ট। 1828 সনের আজির দিনটি অর্থাৎ 8 মে তারিখে জন্মগ্রহণ করা ডোনান্ট আছিল সুইজারল্যান্ডের জেনেভার লোক। বৈচিত্র্যময় আছিল তেওঁৰ জীবনধারা আর কর্ম। চিকিৎসা বিজ্ঞানের ডিগ্রি লাভ করে বিখ্যাত চিকিৎসক হওয়ার হেনরি ডোনান্ট আছিল এজন অধ্যয়নশীল ব্যক্তি। আহত সৈনিকর সেবাত ব্রতী হওয়া ফ্লোরেন্স নাইটিংগেলর জীবনীয় তেওঁৰ মনত মানব সেবার বীজ সিঁচি।

ব্যাপিছিল। দেশ বিদেশ ভ্রমণ করা ডোনাল্টে প্রথমবারের বাবে যুদ্ধর বিভীষিকা প্রত্যক্ষ করেছিল ইটালির উত্তর পূব অঞ্চলত। দুর্ভগীয়া সৈন্য সকলের যন্ত্রণা দেখি তেওঁর হৃদয় ভাগি পড়েছিল। কেজনমান উদ্যমী যুবকর সৈতে তেওঁ আহত সৈনিক সকলের সেবাত লাগি গৈছিল। কেদিনমানের পিছত উভতিছিল তেখেত জেনেভালৈ। এই ঘটনায় ডোনাল্টর চিন্তা জগতত নতুন জোয়ার তুলিলে। ব্যবসায়ত লাগিব খোঁজা মনটোর রূপান্তর ঘটিল। এজন নতুন ডোনাল্টর জন্ম হৈছিল। এজন দুর্গত লোকর সেবার বাবে আত্মর উৎসর্গ করা ডোনাল্ট। ডোনাল্টে এখন আসনি তৈয়ার করে তাত একটা প্রস্তাব আগবাইছিল যে পৃথিবীর যিকোনো ঠাইত যুদ্ধর ফলত ক্ষতিগ্রস্ত হওয়া আর দুর্দশাগ্রস্ত সকলে যাতে সহায় পায় তার বাবে একটা স্থায়ী প্রতিষ্ঠান থাকা দরকার। এনে প্রতিষ্ঠানের লগত জড়িত আত্ম উৎসর্গী লোক আর স্বেচ্ছাসেবী সকলের নিরাপত্তা থাকিব লাগিব। সহায়ের বেলিকা জাতি ধর্ম বর্ণর কোনো বাধা থাকিব না লাগিব। ডোনাল্টর সপোন বাস্তবত রূপায়ণ করবলে আগবাড়িছিল জেনেভার কেজনমান হিতাকাঙ্ক্ষী ব্যক্তি। এখন সমিতি গঠন করেছিল, সম্পাদক হয়েছিল ডোনাল্ট নিজে। 1863 সনের 26 অক্টোবরত 16 দেশ আর 4টা লোকসেবা অনুষ্ঠানে অংশগ্রহণ করা সম্মিলনে বগা পৃষ্ঠাত রঙা যুগ চিনেরে প্রতীকক অনুষ্ঠানটির প্রতীক হিসাবে গ্রহণ করেছিল। পরবর্তী আন এখন আন্তঃরাষ্ট্রীয় সভাত দদফিয়া এখন চুক্তিও সম্পাদিত হয়েছিল। এই চুক্তির মূল কথা কেটা হয়েছিল সরকারে যুদ্ধর সময়ত আহত সৈনিকর যত্ন লব লাগিব, তেওঁলোকৰ দায়িত্বত থকা চিকিৎসক আর নার্সর সম্পূর্ণ নিরাপত্তা থাকিব লাগিব, চিকিৎসালয় এম্বুলেন্স আদিত আক্রমণ চলাব নোৱাৰিব ইত্যাদি। বর্তমান পৃথিবীর সকলো দেশই রেডক্রসর সদস্য হৈছে। ভারতত রেডক্রস সোসাইটি 1920 সনত গঠন করা হৈছিল। সুদীর্ঘকাল রেডক্রসর অনুষ্ঠানের লগত জড়িত থকা হেনরি ডোনাল্টে 1911 সনত শান্তির নোবেল বঁটা লাভ করেছিল। তেওঁ পিছে পুরস্কারের সমুদায় ধন রেডক্রসলৈ দান করেছিল। ইয়ার দ্বারা তেখেতর মহানুভবতা হৃদয়ঙ্গম করব পারি। ডোনাল্টর জন্মদিন অর্থাৎ আজির দিনটি 8 মে তারিখটি বিশ্বর সর্বত্র বিশ্ব রেডক্রস দিবস হিসাবে পালন করা হয়।

শ্রোতা ইমান পরে হিন্দী বোলছবির গীত শুনিলে। শিল্পী আছিল কিশোর কুমার। এয়া আকাশবাণী তেজপুর। এটা আমার স্টুডিওর ঘড়ির সময়, নিশা 10:30। ইয়ারে আমার আজির বিয়লির নিয়মীয় অধিবেশনের অন্ত পড়িল। আজির এই অধিবেশনের বিভিন্ন দায়িত্ব আছিল নিয়ন্ত্রণ কক্ষত অম্লানজ্যোতি দত্ত, বৈকুণ্ঠ বিকাশ বুড়াগোহাঁই আর খগেশ বে, ট্রান্সমিটারত আছিল গোবিন ছেত্রী আর রাজীব গগৈ, পরিবহনত নয়ন দৈমারি। কাইলৈ আমার পুৱাৰ অধিবেশন মুকলি করা হব 5:55 FM বেণ্ডৰ 102.4 MHz।